0: Attention your college students. The 2026 to 2027 FAFSA and TAP applications are now open, and now is the time to complete yours.
1: Filing early can help maximize your eligibility for federal, state, and York-based financial aid, including grants that do not need to be repaid.
0: When completing your application, be sure to use your 2024 tax return information.
1: If you need assistance, the York College Student Financial Services team is here to help.
0: Stop by Room 1H04 for quick answers, or attend one of the FAFSA filing workshops designed to guide you through the process step by step.
1: Don't wait until the last minute. Filing early can make a big difference in the financial aid you receive. Get started today and take the next step toward funding your education.
0: For more information, scan the QR code on the FAFSA and TAP flyer or visit York College Student Financial Services. Complete your 2026 to 2027 FAFSA and TAP applications today.
2: What's up, New York? This is Johnny. No, like, you know, ain't no one like me. Yeah, anyway, this is ycradio.org, the voice of today's generation.
3: Protarona Shoturkota, Kokunoi Apnar Khani login password ba MFA totho share korben na. অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা এমএফএ যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি আইটি বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো এমএফএ অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিংকে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা এমএফএ তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন।
4: Hi, my name is Larry Eaton, and I'm hosting a new show called Fireside Chats with Mr. Eaton. The show will be dealing with issues surrounding veterans, but also for all students and their educational endeavors. Please tune in to ycradio.org every second and fourth Tuesday of the month. I look forward to speaking to you all on ycradio.org, the voice of today's generation.
5: Scam alert. Never share your CUNY login password or MFA. Please remember the following. Never share your passwords or MFA factors with anyone. Campus and CUNY IT will never ask for it. Do not respond to an MFA prompt if you did not initiate the login yourself. Do not click on links or open attachments in suspicious or unexpected texts and emails. If you think you may have provided your password or MFA factor, clicked on a suspicious link, or opened a suspicious attachment by mistake, please contact your campus help desk for assistance. This is a CUNY scam alert announcement.
2: Yo, what's good? This is Cypher Steele, and make sure you tune in to ycradio.org, the voice of today's generation.

0: be, that's on me, that's on me.
1: This is YCRadio.org, the voice of today's generation.
2: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
3: Ladies and gentlemen of York College, it is I, Giovanni Anglin, and I have some exciting news pertaining YCRadio.org, the voice of today's generation. We are now featured on an app called TuneIn, that is TuneIn. And TuneIn allows you to listen to our radio show, it allows you to listen to our music, and it allows you to listen to all the things we have to offer here at YC Radio. So in order to get this app, for you Android listeners out there, you can get it on Google Play, and for all you people with Apple products, you could get it on the App Store. Thank you for listening to YCRadio.org, the voice of today's generation.
4: So when you get to the corner of Smith and Orchard, you're going to want to take a
5: you
4: left.
5: You are not going to.
4: Then what you're
5: going to
4: do is turn onto Mars
5: Red
4: Avenue.
5: Just broke up
4: and go past
5: and
4: the first three
5: she's
4: lights,
5: happy about
4: and then take
5: it.
4: The next left.
5: I don't really
4: then drive
5: think
4: five
5: she's
4: more
5: happy,
4: blocks,
5: but
4: you should be
5: who
4: there.
5: Am I to judge, right?
4: Park
5: anyway,
4: on the right. That's
5: I'll
4: what
5: see
4: I heard
5: you later
4: last
5: tonight.
4: Night.
6: It's hard to concentrate on two things at once, like texting and driving. Stop the text. Stop the wrecks. How will you stop texting and driving? Tell us at StopTextStopWrecks.org. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
7: Hi, my name is Diana Cuevas. I'm from the cross country and track and field team. You're listening to YCRadio.org, the voice of today's generation.